0: নাই আমার এখন আদাং মারে গে সাশে চে আখিরে আজ গুমিলা সাশে নদী বা সাশে চে
1: আর বে সাশে চৌমাং চৌমা চে আর
0: আলিক আজ
1: বেশি
0: মেঘে
1: আর এদের নাস্তমাং চৌমা পুং নাস্তমা চৌমা গলা নুবা পুং খনসে চৌমারে লাগি আনি চেম্বিরে চেম্বিরে আর নিউট্রেল আমি বাত করি খন নিউট্রেল মাং ওয়াবি ওয়াবি মাং চে আনি সুমদাং মহাক মাং হামু জামা মারু খাতে মাং ইউম মচি পোখে আর খেলেমিন মারু পোখে চিমিং খানা পা খন থে মাং চে ইয়াকমা পুং হানাং গমু বেসান
0: হানুসেন
1: ঠিক দেখুন চিং মাং চিং মাং তানু পি খাং ফ্রাই চুমাপু নমাপু নমাং মচি
0: লাপেন্দা হানাং বিশেষ নিউট্রেল নুরিকা বি মং সারি কে নুরিকা হক মানে আখেনলে বেবাতো ইউম থেক মাং হক মেলে সে একদমই কুজা গনু বাবু হই নামে
1: মাং চুমা হমবা নু বাবু
0: মেবি হানকে সেলি আখিরে পরি করি কমি উরু আদাং মারে কি উরু বেঙ্গ একদম গুজা গনু বাবু হিদি আগে গি গুমিলা আখিরে আজু গুমিলা হানে
1: আর সেলি তোমাং ভনাং আর না থমা বং সেলি তোমা খা বেলেং বেলেং চুমা গরা নু বা মে বং নেন সেলি তোমা লাই হমবা দো আর সিয়া ইং বা বাদি মা বং নাং মা মা কে হান হাক মা আং ইমু পরি পরি বা হমাং মারু কা থে মা পং কিউ থে মা পং পি নু থে মা পং আনাং কমলা মাই দা থে মা মেনু নেম সি লে
0: কে তুম রা
1: থে মাং চে আর ও মা পি মা সি গরা চে আর
0: আল্লো রে আল্লো
1: ও মা আল্লো জামা মে মা সি লে মিজু
0: হুনজে লা থে সি লে জা কেন কু ইয়াং
1: ইয়াং থি বং রা
0: ইয়াং থি বং এরিকা কে আ কে হান নু সে আলা ফল লিং মে বা তুই সুমবাক নু মে বি আখিরি হুনসি গেজা আবার সে হুনসি সিরা থাং মেবি আখেন নু বা পান কি বাত মেবি হানাং খান ছাই ওয়া সে আখিরি আধু মে আখা আনিকে থুম না লাগে কুসা পানু নু রে হলে কন কুলিম মা উই প্রকার বা উই পরিক পা ওয়ে কুনাম মে নং উই পর আগেন খান সে আখিরি আজু কু মিলা রো খান ছাই ওয়ান
1: আর খান ছাই ওয়া চুক মাং চুক মান জে আর খান উই গালে আনি ফুজি খপিয়া মো থুক মা পুং খা পি নু রা থেক মাং থুক মা পুং কন ফুজি খপিয়া থুক মাং জে পি নু হানাং পোখে সাই কেরিম্বা থেক মাং চে লাকফাং মাং চে আর লাকফাং মাপু
0: লাংমাং সে হানাং
1: ফুজিকলে দো লাচি খামলে
0: খামলে দো চমুয়া
1: চমুয়া মো পিক মাপু হানাং সে চারিকে খান শুনছে সিরা মে থাংলা মে থুমু
0: লাচি চমুয়া ঠিকলে ইয়াং চা হেনে ভাই ইয়াং
1: ইয়াং চা রাখা খান চে গা গা গিপ মো
0: গা গি ভাই
1: নি গো সুম বো গা গি সুম খান আর চমুয়া ও মে মারা আর ইয়াং বা বা গা লা গা গি পোখে আর যে চুকসা বা গা লা নি বো সুম বো হামবা
0: আখেন নুবা মনা হারে মজালে নুরিকাং মিথুং সে হানমাং চামথুমাং লাফে জমে হমাং
1: থা
0: নুবা একদম গঙ্গ একদম সে সারি নুবা কন পানি প্লেনং পোখে প্লেন মাক্রবাসে ইয়রি নুকেন আনাং খন মাং দোকেন তখা সিয়া পেনালেন খরেঙ্গাং
1: খানা জামা চৌগুং সিং
0: খানাং আই একদম পাবা ও মালান হাই হামনা
1: বাবা ও মা পো চুকসা মি মো মা পো ইয়াম বা মি মো ও মা গরা জামা মি দি পে
0: খাই হান পো কে কেং
1: মে সং নে নাং
0: মে সং মা কি সে আতক লে পেনা মাং দ কাং পুং
1: পেনা লে পুং
0: কেন সে আলা নু দাক মে বি কং দই হা নু নু দাক পি নু হা নু আই
1: নু দাক পি না সগি সগি সিম বাং নে সাই গে নু বা পুং
0: সরি সুম আকে মা কি দ কে মা কি সে আতক কাং মে বি আখেন কন কে দংবা মনারে উঞ্চি সিরা থাঙ্গ তগি তগি মনারে চে কুজা খালি তং আল্লো নে থে নু থে মু পরিপার কন আন্দুক নে মকন সিদা ভাং মে বা তং আমি মিনু সামা হানাং কন থেমা মু কেরেকে কন চুক না সে কেরেকে থেমা কন মো মো সুংজা চুক মা থে দে কন কন সি খে দুম লাম দো
1: মেবি সি খে দুম লাম দো মাই দা রে মে বুং নেন
0: জামা মেনু নে
1: মেনু নেন আলাগা মাই দা চা মেনু নেন মেরা
0: mira mana are menjone mebi agang mare kokri nu samara nuba nuba kokri siseba chang do nudiriba chang do lam kri lengsang aju kumlega awire akiran khali kon thimam aktangba chume makhi nasi thoma menchuk to na ingma jamara lingdhoba awa mebi har nu samare ga adi rumang emda tongnam hema adi rum asang kumla cha akhen tukhe bungila
1: tukhe bung yangang bung akhen tukhe jo ma hamba yangung ha yungma gara yangme bungnen yangle lagi tukhe
0: chumai pokhe nusamare kokri abange yang ai thokma yang lekma ahu sing mebi weha weha nang ma cham jukne mebi abange yoyo ba hisra thang hi dazo kha kando ani oga ma sude mebi ala ambagra kon allo ga tem da hu allo ga kok tong tong nam tosi to nam thi hu da allo se thi ag juknu mai ayungila
1: ala je ara thi me mang be
0: yupoyam
1: bok hu phayung ma sira me thang nin ningwa le yung ma ambi
0: nem
1: khela jor ara himonu e ara inga himonu e ara
0: himsigang
1: nu de
0: akhen
1: selia orungang manahare anak chai
0: nacho mejogo kuning lamba
1: muing lamba nak chai mejogo
0: akhen nuba
1: anme deru meki me mu mejeru kesiba himmo mejeru
0: mejeru e siyam bok himmo mejeru simering le de himmo mejeru ai akhen nuba akri nak chai ma akhen yam ba ajum lo bol cha akhen nuba ai kanu pahik ala ani ge cha ma thungma pokhe mimi kanha lengsong ban bokhe ala wiang anga khepsungwe nusama dhan kumari kon phoma khilamba hede jukma kon phoma ha aresumu yang ichi e ma phoma aresumu gra bang khapsunga ma konang chuksi bana yukha bre bang
1: lesung kon khire khire parik parik ba chandim ba phungha phoma lesung
0: phungha phoma alu ga manar phungha anchisra thang me bi
1: ana yang ichi a
0: e ma
1: yang ichi a e ma
0: lesung ai nar yang ichi ga ken ani femna le ga we na ya mere medoy mu me phayum me tum akhri me allo ga nusa male afayum la cha kenga ang ani ge warum be balangki gi bena yuma nusa le ki phayu ay re warum me langhi gi ro bachi ge akhen ani hang hang lori ge jari din nu ken wa hanang atang mare kon thimamu yang ichi allo da akhen afayum sim la ro allo da ri ko
1: ala sa le ko akhen phayungi phayungi ala kon ni ma abo ya
0: lati yang ichi lati form la akhen hanching thik ka
1: Kakri
0: himsigang ayungang himsigang ya maklo melatsa mebi ani menchma ani ma pung mang se hinja pisul ni sam pimsi hai sa ewa pi yang pimsi yang le thak le angap ne mebi hake nu samal akhen wa ya ma jong le sa khen yang le thak le ahi sum bala sa yori ri nu ken yori ri sangu aro su sangu wa hinja pisureng adang mare ya mok mini sa khen hun sing
1: mere song wa kunchang me usin kunchang me jogu ara kan chokma te ma ga ra kan tok pa le sa to kunchang yang lo li pong kunchang umnim cha ma yang ha pong ana me jogu kunche me ni su
0: cha jok pa yang ha
1: ara sa plani ek pa ga ra sang ak ba yang ba ga ja ma hu sim ma
0: kra ba ai hu sim na pong le sa kra ba sa kunche na ni ara me le su ai sa ye
1: ara kunchang me ni su ara kunji be sa ani ak ri to ke chok ma la ak he ma chok ma la ma kunchang ani wa si gang तुखे मेनी सुगनु अनि आबो आमोरे कम्बा तुखे आजोकांग है
0: आमजोकांग सखरी
1: अनि साब्लानी आफांगे वांगकुन्ची अरदानिया मीतु
0: मीतु है मिउसिंग
1: है मिउसिंग आरा आरा अनि खमजो मेन आरा अनि सोसो सरान र सोमा वा मगरा हिंजांग नुबालाम मेबेक नंबर
0: एमदे मुसिंग नुबालाम जे वेबे ताम सिंग लांग मेखिक पा मेबे आलो सि मेनची ओकरी है यमिन उगाप चुक मांग है अनि केवा वाबा yemo hemsiga yambakre ke chukmangse kenomba yam yemo yemsigang anige ugap chukmar yambak chukma husing le sa ajung lo pat sel sa yari ri nugen wa ai dhan kumari nu sam yari ri nugen an ing sebung himlamba sari yari nugen to na sige kan pan ki khwa ubre ki hasu ubre yari ri nugen
1: anga lambang yari yari nugen
0: nugen
1: okeri nugen anga lamba ang yari yari nugen okeri age utte ang anga ningwa pan ha yungma suyem khosung ba o hangang larang yari
0: yari nugen yari yari nugen siwaru